0: শ্রোতা বন্ধু নমস্কার, আকাশবাণী পুরী দ্বারা প্রস্তুত পুরী পরিক্রমা কার্যক্রমের আপনার নূয় অধ্যায়ক আপনার স্বাগত। উপস্থাপনার রাজশ্রী সাহু। শীত ভকত ভাবরে বন্ধারি ভকত জীবন ধন, তুতাকু খোঁজলে সে তোতে খোঁজিব, সিয়ে তো হৃদচন্দনরে, সিয়ে তো হৃদচন্দন, সিয়ে তো সাগর তুতার লহরি, সিয়ে নদী ঝর তুতার ভৌরি, তু কান্দিলে কান্দে তু হসিলে হসে, সিয়ে তো আপনা জহ্নরে, সিয়ে তো আপনা জহ্ন, সে তো ভকত ভাবরে বন্ধারি ভকত জীবন ধন। বাস্তবিক মহাপ্রভু শ্রীজগন্নাথ ভকত ভাবরে হি বন্ধা, ষাঠিয়ে পৌটি ছপন ভোগ খিয়া সেই মহাপ্রভু ভাবরে পরশিদেলে শাগ পখাল খাইবাকু মধ্যে আতুর হয়ে ওঠান্তি। সত্যি ভক্ত ভগবানকর এই লীলা অপার, সেইপাই তো বরষকে থরে মানবীয় লীলা রচি নিজের কর্মভূমির জন্মভূমিকে মহাপ্রভু লেউটি আসন্তি। এহা সহিত সিয়ে দিয়ন্তি মানবীয় লীলার বৃহত নিদর্শন। কর্মক্ষেত্রে যেতে ব্যস্ত রহিলে মধ্যে জন্মভূমিকে ভুলিবা অনুচিত। কেবল সেতিকি নুহে, পারিবারিক জীবনর আদর্শকে মধ্যে আম মহাপ্রভু প্রতিপাদিত করে থাকে। হি যেমতি কালি গলা হেরা পঞ্চমী, দাম্পত্য জীবন অছি আও কলি নাহি, এহা কোন সম্ভব? আম মহাপ্রভু বা সেথরু কেমিতি বাদ পড়িবে? আম মহাপ্রভুঙ্ক দাম্পত্য জীবনর রাগ রুষা অভিমান ও কলহর কাহিনী কহুতিলা হেরা পঞ্চমী। সত্যি মা মানভঞ্জনীর কেতে যে রোষ, নববিবাহিত মহাপ্রভু মা সাঁতাণী শ্রীমন্দিরে ছাড়ি ভাই ভৌণী ধরি আড়প মণ্ডপকু চালি আসলে। মা মন কেমিতি বুঝব যে মা বি রাগতমতম হয়ে আসি রথকাঠ ভাঙ্গি নারী শক্তির অনন্য উদাহরণ সাজিলে। আঙ্কর এই রোষকু দেখি আম মহাপ্রভু লেউটিবার প্রস্তুতি আরম্ভ করেদেলে। গতকাল হেরা পঞ্চমী মা রাগ দেখি আজ অনুষ্ঠিত হব রথর দক্ষিণ মোড় বা বাহুড়া যাত্রা প্রস্তুতির অদ্য পর্ব। তেমনি হেরা পঞ্চমী রথর দক্ষিণ মোড় কণ সে সম্পর্কের বিস্তৃত ভাবে জাঁবা শ্রীজগন্নাথ সংস্কৃতি গবেষক শ্রীযুক্ত পদ্মনাভ ত্রিপাঠী।
1: জয় জগন্নাথ। শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুঙ্কর বড় অভূতপূর্ণ লীলা পুরুষোত্তম ক্ষেত্রে আষাঢ় মাস শুক্লপক্ষ ষষ্ঠী যে তিথি হেরা পঞ্চমী নীতি পালন করা যায় শ্রীমন্দিরে, তেমন ঘোষযাত্রার গোটিয়ে অপূর্ব দিবস ইয়ে। ইয়ে অপূর্ব দিবসরে মহাপ্রভুঙ্কর যে প্রত্যেক দিনর নীতি যেভাবে ভাবে সেভাবে ভাবে পারম্পরিক ভাবে নীতি মধ্যে চালি থাকে, ইয়ে পাখে মহালক্ষ্মী অপেক্ষা করতে যে দীর্ঘ পাঁচ দিন হয়েগলা কালিয়া সাঁতে শ্রীমন্দিরে না, তা পূর্বর ভগবতীঙ্কর বিবাহ।

শ্রোতাবন্ধু, আজি অনুষ্ঠিত হব রথর দক্ষিণ মোড়। নির্ধারিত নীতি মোতাবক সকাল 9:30 সুদ্ধা গোপাল বল্লভ পূজা সরিবা পরে দিবা 10:00 সকাল ধূপ অনুষ্ঠিত হব। দিবা 12:30 দক্ষিণ মোড় নিমন্তে রথ আজ্ঞামাল বিজে হব। গোটে 15 মৈলম নীতি করা যাব। 2:00 যাত্রাঙ্গী মহাস্নান এবং 2:30 ঘণ্টছতা সর্বাঙ্গ অনুষ্ঠিত হব। অপরাহ্ন 3:00 নূয়া লুগা লাগি বেশ হব। পরে 3:30-5:00 ভিতরে মধ্যাহ্ন ধূপ করা যাব। দ্বিতীয় ভোগমণ্ডপ 5:30 সুদ্ধা উঠিব। সন্ধ্যা 6:00-7:00 মধ্যে মৈলম বেশ অনুষ্ঠিত হওয়া পরে 7:15 সন্ধ্যা আলতি করা যাব। 8:00 সন্ধ্যা ধূপ অনুষ্ঠিত হব। রাতে 10:00 রাহাসকু দিও বিজে করবে। 10:15 মৈলম অনুষ্ঠিত হব। 11:00 চন্দন লাগি করা যাই 12:00 বড়সিংহর বেশ হব। 12:30 বড়সিংহর ভোগ করা যাব এবং রাত্র গোটেরে রাত্র পহড় অনুষ্ঠিত হব। আশা করুছু মহাপ্রভুঙ্কর নীতিকান্তি সম্পর্কিত এই সূচনা আপনার অনেক তথ্য প্রদান করবে। তবে চলন্তু বর্তমান জাণিবা পুরীর কিছু খবর সম্পর্কে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শিল্পী এত গাইছন্তি, প্রাণ মিতণি মন খোলি কহি যা, দূরে কি মতে ভুলিবু সতী, মোরাণ ততে কহি যা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড় সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড় সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড় সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: মধুমালতির শেষ পল্লী গীত। মেঘ বরসিলে টুপুরু টুপুরু কিশোর মাইলা গজা, চম্পেই নানিম বাহা হয়ে বাজে তেলিঙ্গি পাই তো বাজা। গীত রচনা গুরুকৃষ্ণ গোস্বামী, গাইছেন বাদল কুমার আচার্য।

শ্রোতাবন্ধুমানে শুণুলে কার্যক্রম মধুমালতী প্রচার কলু আকাশবাণী কটক কেন্দ্র আকাশবাণী পুরী কার্যক্রম প্রসারণ হচ্ছে 103.4 ফ্রিকোয়েন্সি মডুলেসন মাধ্যমে।

শ্রোতা বন্ধু, স্বাগত জনাওছি আপনার আমার সুপ্রভাত পুরি কার্যক্রমকে। সময় বর্তমান আমার পাঞ্জিকা অনুযায়ী জাঁড়ি রাখা আজর তিথি, বার ও দিন সম্পর্কে। আজ কর্কট পঞ্চম দিন, ইংরাজী 2026 মসিহা জুলাই মাস 21 তারিখ, আষাঢ় 30 দিন মঙ্গলবার।

শ্রোতা বন্ধু, সুপ্রভাত পরি কার্যক্রমে সময় বর্তমান জাণে রাখা ইতিহাস পৃষ্ঠার আজর দিন সম্পর্ক। 1947 মসিহা জুলাই মাস 21 তারিখ দিন ভারতর গণপরিষদ দ্বারা দেশর ত্রিরঙ্গা জাতীয় পতাকাকে আনুষ্ঠানিক রূপে গ্রহণ করা যাইতিলা। 1977 মসিহারে নীলম সঞ্জীব রেড্ডি ভারতর ষষ্ঠ রাষ্ট্রপতি ভাবে নির্বাচিত হয়েছিল। 1960 মসিহারে আজর দিনরে শ্রীলঙ্কার সিরিমাভো বিন্দুরু নায়েক বিশ্বর প্রথম গণতান্ত্রিক ভাবে নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী হয়েছিল। 1969 মসিহারে আপোলো 11 অভিযানরে নীল আর্মস্ট্রং চন্দ্র পৃষ্ঠরে প্রথমথর মানুষ ভাবে পাদ রাখিলে। 1983 মসিহারে আন্টার্কটিকার ভোস্টক স্টেশনরে পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা -99.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা যাইছিল, যা আজি মধ্যে বৈজ্ঞানিক মানক ইতিহাসরে এক মাইলখুঁট। ২০০৭ মসিহারে বিশ্বপ্রসিদ্ধ উপন্যাস হ্যারি পটরর শেষ পুস্তক শৃঙ্খল হ্যারি পটর অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস প্রকাশ পাইছিল।

শ্রোতা বন্ধু এসহিত এইখানে সমাপ্ত হচ্ছে সুপ্রভাত পুরী কার্যক্রমের ইতিহাসর পৃষ্ঠায় জুলাই একুশ তারিখর বিবরণী আকাশবাণী পুরী কার্যক্রম প্রসারণ হচ্ছে 103.4 ফ্রিকোয়েন্সি মডুলেশন মাধ্যমে আমার পরবর্তী কার্যক্রম প্রচার করুছু সমাচার প্রভাত আকাশবাণী দিল্লী কেন্দ্রর এই কিছুক্ষণ মধ্যে

শ্রোতাবন্ধু, হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রমে বর্তমান শুনবা গীতটি নায়ক হিন্দি কথাচিত্রর শঙ্কর মহাদেবন এবং অলকা ইয়াগ্নিক দ্বৈতকণ্ঠে, গীতরচনা আনন্দ বক্সী, সঙ্গীত সংযোজনায় এ আর রহমান।

শ্রোতা বন্ধু, হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রমর শেষ গীতটি রয়েছে স্বানন্দ কিরকিরে গীত রচনার শ্রেয়া ঘোষাল কণ্ঠে, কথাচিত্র সিংহম।

শ্রোতা বন্ধু, এই শেষ গীতটি সহিত এইখানে সমাপ্ত করছু হিন্দী কথাচিত্র গীতর কার্যক্রম। আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্রর প্রসারণ হেউচি 103.4 FM মাধ্যমে। আমার পরবর্তী কার্যক্রম প্রচার করিবু আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর এই কিছুক্ষণ মধ্যে।

0: শ্রোতাবন্ধু আপনার বর্তমান শুণুচার বিজ্ঞান বর্তিকা কার্যক্রম যা প্রসারিত হচ্ছে আকাশবাণী পুরী কেন্দ্রর 103.4 FM। শ্রোতাবন্ধু যেতবে আমি সমুদ্রকূলক বুলবাক যাই সেতবে নীল সাগরর সেই বিরাট বিরাট ঢেউ আম মনক আনন্দের ভরি দিয়ে কূলক মাড়ি আসুবা ঢেউ সহ খেলা আমি সমস্তে ভাল পাও। কিন্তু আপনার কেবে চিন্তা করছেন এই ঢেউগুড়িক প্রকৃতরে সৃষ্টি কেমিতি হুঁতি, এমানক পছরে বিজ্ঞানর কেউ শক্তি কাম করুছে? তবে শ্রোতাবন্ধু সমুদ্রর এই ঢেউ আম পরিবেশ আ সামুদ্রিক জীবনক কিপরি ভাবে প্রভাবিত করুছে সেসব বিষয়ে চলন্তু শুনিবা গোটিয়ে আলোচনা, যেউতিপাই আজ আম স্টুডিওরে উপস্থিত অছন্তি উত্তম কুমার মানসিং।
1: পৃথিবী পৃষ্ঠর প্রায় 71% অংশ সমুদ্র দ্বারা আবৃত, এথিপাই পৃথিবীকু নীল গ্রহ বলি কুহাযায়। সমুদ্র ও মহাসাগরর জল সর্বদা গতিশীল রইথায়। এহা পৃথিবীর জলবায়ু, পানিপাগ, জৈব বিবিধতা ও মানব জীবনকু নিয়ন্ত্রণ করিবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এই সমুদ্রর গতি তিনোটি প্রমুখ রূপে দেখা যায়, সমুদ্র তরঙ্গ, জুয়ার ভট্টা এবং সমুদ্র স্রোত। এথিমধ্যরু সমুদ্র তরঙ্গ হেউচি সবুঠারু সাধারণ এবং সহজরে দৃশ্যমান জলগতি। সমুদ্র পৃষ্ঠরে পবনর বেগ, ঘর্ষণ, চন্দ্র এবং সূর্যঙ্ক মধ্যরে মহাকর্ষণ শক্তি, সমুদ্র তলরে ভূমিকম্প।

শ্রোতা বন্ধু, শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রমর পরবর্তী গীতটি রয়েছে ওড়িয়া কথাচিত্র অবেলাশ্রু ভিকারী বড়ঙ্ক কণ্ঠরে। গীত রচনা রমেশ মহান্তি, সঙ্গীত সংযোজনা সরোজ পট্টনায়ক।

শ্রোতাবন্ধু হেরা পঞ্চমী তেবে হেরা শব্দর অর্থ হেউচি সাক্ষাৎ করিবা ঘোষযাত্রার পঞ্চম দিন শ্রীমন্দিরর অধিষ্ঠাত্রী দেবী শ্রী মহালক্ষ্মী নিজ প্রিয় স্বামী শ্রীজগন্নাথঙ্কু সাক্ষাৎ করিবা পাই সুসজ্জিত বিমানরে সেবায়তঙ্ক মেলরে মহা আড়ম্বরে শোভাযাত্রা করে সিংহদ্বাররু বাহারি বড়দাণ্ড দেই গুণ্ডিচা মন্দির নিকটরে পৌঁছি থাকে। সেঠারে সে মহাপ্রভুঙ্কু সাক্ষাৎ করে নিজের অভিমান প্রকাশ করন্তি। মহাপ্রভু মধ্য নিজ অভিমানিনী পত্নীকু মনাইবা পাই প্রসাদ মালা ও পাটবস্ত্র অর্পণ করে থাকে। হলে মাঙ্কর রাগ কি সন্তুষ্ট হুয়ে ফেরিবা বেলে মা নিজ অভিমান ও অধিকারর প্রতীক স্বরূপ নন্দীঘোষ রথর এক অংশকু ক্ষতিগ্রস্ত করে থাকে। শ্রোতাবন্ধু এহা কেবল ক্রোধ নুহে বরং মাঙ্কর সে কালিয়া সান্তঙ্ক পাই থিবা ভল পাইবা ও তাঙ্ক অধিকারর সূক্ষ্ম প্রকাশ। মহাপ্রভুঙ্কর এই মানবীয় লীলা আমকু শিখায়। প্রেমরে অপেক্ষা অছি, অপেক্ষারে অভিমান বি অছি, আউ অভিমানরে অধিকার অছি। হলে প্রকৃত প্রেমরে সবুবেলে পুনর্মিলনর সম্ভাবনা রহিছি। আপনমানে শুনুছন্তি শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রম, প্রসারণ হেউচি আকাশবাণী পুরী কেন্দ্রর। বর্তমান শুনন্তু গীতটিকু ওয়ান্স অপন এ টাইম ইন মুম্বাই কথাচিত্রর রাহফতে আলী খান এবং তুলসী কুমারক দ্বৈত কণ্ঠরে।

শ্রোতা বন্ধু, শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রম হচ্ছে সূচনা ও মনোরঞ্জন ছুঙ্ক দিয়া কার্যক্রম। বর্তমান শুণত গীতটি হিন্দি কথাচিত্র কলহো না রু অলকা ইয়াগনিক এবং সাহান দ্বৈত কণ্ঠরে।

শ্রোতা বন্ধু, হেরা পঞ্চমীর ভাবময় নীলা পরদিন শ্রীক্ষেত্রে পাড়িত হয়ে থাকে দক্ষিণ মোড় নীতি। এই নীতি পরে তিন রথঙ্কর দক্ষিণ মোড় করা যাই তিন রথ বাহুড়া যাত্রা পাই প্রস্তুত হয়ে থাকে। যেপরি জীবনরে প্রত্যেকটি যাত্রার এক ফেরিবা সময় রয়েছে, ঠিক সেইপরি মহাপ্রভুঙ্কর লীলারে মধ্য আজির এই দক্ষিণ মোড় নীতি মণিমাঙ্কর নিজ ধামকু প্রত্যাবর্তনর প্রতীক সাজি থাকে। দক্ষিণ মোড় কেবল এক দিগ পরিবর্তন নুহে, এহা সময়র চক্র, জীবনর গতি তথা অভিমানিনী পত্নীক অসন্তোষ প্রকাশ পরে ফেরিবার এক সাংকেতিক অপূর্ব মানবীয় লীলা। শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুণুটি আকাশবাণী পুরী কেন্দ্রর প্রসারণ হচ্ছে 103.4 FM মাধ্যমে। বর্তমান প্রচার করুছু শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রম, যেথে ভরি রয়েছে সূচনা সহ মনোরঞ্জন ছুঙ্ক। চলন্তু বর্তমান শুনে নেওয়া গীতটিকু সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল দ্বৈতকণ্ঠে, হিন্দি কথাচিত্র কৃষ্ণ।

শ্রোতা বন্ধু আপনার শুণুচার শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রম কার্যক্রমর শেষ গীতটি রয়েছে ভাগ মিল্কা ভাগ হিন্দি কথাচিত্রর শ্রেয়া ঘোষাল এবং জাভেদ বশির দ্বৈত কণ্ঠে গীত রচনা প্রসূন যোশী সঙ্গীত সংযোজনার শঙ্কর এহসান লয়।

শ্রোতা বন্ধু, এই শেষ গীতটি সহিত এইখানে সমাপ্ত করছু আজির শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রম। আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্র প্রসারণ হচ্ছে 103.4 FM মাধ্যমে। আমার পরবর্তী কার্যক্রম প্রচার করব আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র এই কিছুক্ষণ মধ্যে।

0: যুববন্ধু জানন্তি না নাই, সতেজ এবং খুশি কেবল খেলিবা দ্বারা হি মিলিথাই, আও তা সহ সাথিরে খেলুতিবা খেলাড়িক মধ্যরে সহযোগর বিকাশ হই, দলীয় মনোভাব সৃষ্টি এবং সবুঠারু গুরুত্বপূর্ণ কথা এথিরে সমানতা, ভাইচারা ও অনুশাসন শিখিবাকু মিলিথাই।
1: শ্রোতাবন্ধু, ক্রীড়া হেউচি শরীর পাই সর্বোত্তম ব্যায়াম, যাহা দ্বারা সমগ্র শরীর সক্রিয় হুয়ে।
0: এই ব্যায়াম আম শরীরর হজম পাই অত্যন্ত উপযোগী। এই ক্রীড়া দ্বারা কেবল আম হজম শক্তির বৃদ্ধি ঘটি না থাই, বরং ফুসফুসকু শুদ্ধ বায়ু মধ্যে মিলি থাই।
1: যুববন্ধু, ক্রীড়াকু মনোরঞ্জনর এক গুরুত্বপূর্ণ মাধ্যম ভাবরে মধ্যে গণা যাইছি, কারণ টেলিভিশনরে দর্শা যাউথিবা খেলকু দর্শক মানে দেখি অনেক মজা নেইথান্তি। যেমিতিকি এ বর্ষর টি-20 ওয়ার্ল্ড কাপ, না কোন কৌচ ভাগ্যশ্রী?
0: যাহা কুহ আশিষ, ম্যাচ না একদম রোমাঞ্চকর থিলা। লাস্টকু যো সূর্যকুমার আদমকর ক্যাচ নুহে তো ওয়ার্ল্ড কাপ ধরি আনিথিলে।
1: ঠিক কথা কইল, কিন্তু রোহিত শর্মাঙ্কো ক্যাপ্টেনশিপ বিনা এসবু কোন সম্ভব থিলা কি? তেণু শ্রোতা বন্ধু, ক্রীড়া মধ্যে নেতৃত্ব নেবার ক্ষমতাকু উন্নত করিথায়।
0: হ্যাঁ যুববন্ধু, আম্ভে মানে হেউছে ভবিষ্যতর নাগরিক তথা দেশর শাসক, তেণু প্রত্যেক যুবসাথীঙ্কু কহিবাকু চাহিবু যে আপন বিদ্যালয়রে অনুষ্ঠিত হেউথিবা সমস্ত খেল বা ক্রীড়ারে অংশগ্রহণ করিবা বাধ্যতামূলক হেবা আবশ্যক। শ্রোতাবন্ধু, মানুষটিয়ে জন্ম নেবাঠারু হি তার শিক্ষা আরম্ভ হইথায়। তার সমাজ সহ কান্ধরে কান্ধ মিশাই চালিবাকু হেলে সে নিজকু প্রত্যেকটি মুহূর্তরে যোগ্য প্রমাণিত করিথায়। আজির যুগরে তো প্রত্যেক যুবক যুবতী নিজ গোড়রে ঠিয়া হওয়া পাই বিভিন্ন প্রকার পন্থা আপনাইথান্তি। তৎসহিত প্রত্যেক মনুষ্যরে মধ্যে সমাজ প্রতি থিবা কর্তব্যকু আপনাই নি সুচারু রূপে তুলাইবা পাই আবশ্যকতা রহিছি। তৎমধ্যরে যুবপিঢ়ীঙ্ক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক সুস্থ এবং সুরক্ষাপূর্ণ সমাজ গঠন করিবারে যুবপিঢ়ীঙ্কর দায়িত্ব বেশ মূল্য।

শ্রোতা বন্ধু, আমবর্গক সশক্ত আোজগারক্ষম করা অনেক যোজনা কার্যকরী করেছেন আমার। ক্ষুদ্র ব্যবসায়ক প্রোৎসাহন দেওয়ার আরম্ভ করে বৃহত উদ্যোগপ্রাই যুববর্গক আর্থিক সহায়তা দিয়া যাচ্ছে, যা ফলরে অনেক যুব উদ্যোগী বাহুছেন। আত্মনির্ভর ভারতক বল দেওয়া স্বরূপ যুবক যুবতী মানে দেশের বিকাশে ভাগিদারি হচ্ছেন। চাকরি করা অপেক্ষা চাকরি দেবার মানসিকতা রাখুছেন, মেক ইন ইন্ডিয়া অভিযানরে নিজের সক্রিয় যোগদান রাখুছেন, যা সবু যুবকৈন্দ্রিক যোজনা রয়েছে সেথ্রু লাভ উঠাউছেন। তেবে ব্যবসায়িক ক্ষেত্রে যুববর্গ কিপরি সফলতা অর্জন করছেন, নিজে স্বাবলম্বী হয়ে অন্যমানক পায় রোজগারর পন্থা বাহার করছেন, আত্মনির্ভর ভারতক কিপরি বল দেউছেন, এমিতি কিছু প্রসঙ্গক আধার করে আজ রয়েছে আলোচনা। স্টার্টআপ মাধ্যমে পূরণ হেউছি।

পরবর্তী কথাচিত্র রয়েছে কান্টে। কণ্ঠদান করেছেন সঞ্জয় দত্ত, শান, জুবিন এবং সুদেশ ভোঁসলে।

0: ব্যথিত হেবি না, অশান্ত হেবি না, অথর্য হেবি না, জনে জনে মতো অপমানিত করিব, হীন চণ্ডাল কহি তিরস্কার করিব, আথাণু পঙ্গু পরি নিচেষ্ট হয়ে বসি রহিবি। বাহ বাহ, চমৎকার উপদেশ। না না সেনাপতি, প্রজামানঙ্ক পরি রাজার মধ্যে গোটে মন অছি, সে রাজা হেলে বি মনিষ।
1: মহারাজ, যেউ ঠাকুরর সেবা কার্য পাই ঠাকুর রাজা আজি লাঞ্ছিত অপমানিত, সে তো কেবল রাজার অপমান নুহে, স্বয়ং জগতর নাথ জগন্নাথঙ্কর অপমান। তেণু তার উপরে ভরসা রাখি ধৈর্য ধরিবাকু মু অনুরোধ করুছি।
0: ঠাকুর ঠাকুর কহি মু মোর শক্তি সামর্থ্য পুরুষকারকু অমর্যাদ করি পারিবি নাহি। মহামন্ত্রী, মু সিদ্ধান্ত করি সারিছি, উপদেশ নুহে আদেশ পালন হি আপন মানঙ্কর কর্তব্য। সেনাপতি
2: মহারাজ,
0: সৈন্যবাহিনীকু মোর আদেশ জনাই দিয়ন্তু, কালি কালি প্রভাতরু মু যুদ্ধ যাত্রা করিবি।
2: আদেশ শিরোধার্য মণিমা।

0: আরে জগন্নাথ, কাঞ্চি যুদ্ধকে আমি যেতবে যাচ্ছে সেতবে মোর মনে হুয়ে পুরুষোত্তমকে তো ক্ষমা দিয়েলু না?
1: ক্ষমা? মু ক্ষমা দেওয়া কি ভাই? সে তার ভুলর প্রায়শ্চিত করুছি, প্রায়শ্চিত পরে ক্ষমা তো তার প্রাপ্য, এতে মোর দেবা ন দেবার প্রশ্ন উঠুছি কেউঠি।
0: বাহ, সুন্দর সমীক্ষা। তাহলে মাণিক গৌড়ুণী তার পুনি কোন প্রাপ্য?
1: মাতৃত্ব।
0: মাতৃত্ব?
1: হ্যাঁ ভাই, সবু জননী মা নুহন্তি, আউ জননী নহই মা সে তো তপস্যা সাধনা। সতরে ভাই, যদি এ পৃথিবীর সমস্ত নারী জাতি মাতৃত্বর মমত্ববোধকে নিজ ভিতরে উজ্জীবিত করে পারন্তে, তাহলে চারিত্রিক স্খলনর দ্রুত অবক্ষয় হয়ে এই সমাজ ধ্বংসর করাল দাবাগ্নি রক্ষা পাই।

0: সে পরতে যাবে নিয়ন্তু ছামু এ মুদি নিয়ন্তু
1: এ সেনাপতি সেনাপতি এই যে প্রভু জগন্নাথঙ্কর রত্ন অঙ্গুরিয় প্রভু প্রভু তেবে মোর কুহারে শুনিছন্তি সেনাপতি আউ ভয় নাহি আউ ভয় নাহি এথর কাঞ্চি বিজয় সুনিশ্চিত ধন্য ধন্য তু মানিক কোটি কোটি কল্প তপস্যা করি মুনি ঋষি মানে যাহার দর্শন পাই নাহান্তি তু তু তোর পুণ্য বলরে এই এই সৌভাগ্য পাইছ মা জগতনাথঙ্কু সচক্ষে দর্শন করিছু
0: নাই নাই ছামু সে ঠাকুর নুহন্তি মা সে পরা মো পুয় জগা আউ বলিয়া মোর দুঃখ পাশরা রঙ্ক রতন এই বাটে পরা যাইছি মু ঠিক দেখি পারুছি খরারে ছাউলি পড়িছি তা মুহ ধুলিরে দিহটা খসরা দেখা যাচ্ছি হেই দেখুনাহান্তি দেখুনাহান্তি ছামু তা পাদ চিহ্ন কেমিতি পড়ি পড়ি যাইছি।